রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুপ্রীতি ঘোষ, রাত 9:00 নজরুলগীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। আমাদের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 4:58। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:32:37। জয় হিন্দ।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি থেকে। পরের গানখানি শুনবেন এসপি বালসুব্রমণিয়ামের কণ্ঠে হাম আপকে হ্যায় কন ছবি থেকে।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমিজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক সিট এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, ফাইন বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগন সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti.

0: সুজুকি আরিনা শোরুম। ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্টমেটস, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক সিক্স এয়ার ব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন, আজকের মান্থলি ডিলার শিপে শর্ত প্রযোজ্য।
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগন সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং SP বালসুব্রমণিয়ামের দ্বৈত কণ্ঠে হাম আপকে হ্যায় কন ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাকমা গান, আজকের শিল্পী সুপর্ণা খিসা।

খাতায় লেখার জন্য, বিদ্যুৎ ব্যবহার করি কিসের জন্য, বাতি জ্বালানোর জন্য বা পাখা চালানোর জন্য, তাই তো? তাহলে আমরা বলতে পারি যা কিছু আমাদের কাছে ব্যবহারযোগ্য তাই হলো সম্পদ। এবার সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি নিয়ে আমরা আলোচনা করব, সেই বৈশিষ্ট্যটি হলো মূল্য। সম্পদের ব্যবহারিক মূল্য থাকে, সকল সম্পদেরই কিছু না কিছু মূল্য আছে। সেই ক্ষেত্রে বলতে হয় কোনো কোনো সম্পদের অর্থনৈতিক মূল্য থাকতে পারে, আবার কোনো কোনো সম্পদের অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে। এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন ধরনের সম্পদের অর্থনৈতিক মূল্য আছে আর কোন ধরনের সম্পদের অর্থনৈতিক মূল্য নেই। আমরা যে সম্পদগুলো কিছু টাকার বিনিময়ে ক্রয় করি সেই সম্পদগুলোর অর্থনৈতিক মূল্য আছে। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো চেয়ার, টেবিল, বিভিন্ন ধরনের ধাতু, ঔষধ, খাতা, কলম, বাড়ি, ঘর, চকলেট, শ্যাম্পু, সাবান, আটা, ময়দা, সব কিছুই হচ্ছে অর্থনৈতিক মূল্য আছে। এখন যদি তুমি একটি সাবান কিনতে বাজারে যাও, তাহলে টাকার বিনিময়ে সাবান কিনে আনতে হবে, তাহলে এই সাবানের অর্থনৈতিক মূল্য আছে, এ কথা আমরা বলতে পারি। এবার অর্থনৈতিক মূল্য কোন সম্পদগুলোর নেই এই বিষয়টি জানার জন্য নিশ্চয়ই কৌতূহল হচ্ছে তোমাদের, বলছি। এখন যদি আমি বলি যে আমার সকল ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের কাছে খুবই মূল্যবান, তাহলে নিশ্চয়ই তোমরা অস্বীকার করবে না, করবে কি? নিশ্চয়ই না, কারণ তোমাদের বাবা মা তোমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে তোমাদেরকে ভালোবাসার জন্য, আদর যত্ন করার জন্য তারা কিন্তু কোনো আর্থিক মূল্য পাচ্ছে না বা তাদের কোনো আর্থিক মূল্যের চাহিদাই নেই এই বিষয়ে। তাহলে বলতে পারি এই ক্ষেত্রে তোমরা, মানে সন্তান বা শিশু, একটি মূল্যবান সম্পদ, এখানে অর্থনৈতিক কোনো মূল্য নেই। তাছাড়া ধরো যদি বলি একটি সুন্দর পরিবেশ একটি মূল্যবান সম্পদ যার কোনো অর্থনৈতিক মূল্য নেই, কারণ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের কিন্তু চোখ জুড়িয়ে যায়, তাই তো? মনে আনন্দ হয়, কিন্তু এর জন্য কোনো টাকা আমাদের দিতে হয় না। তাই আমরা বলতে পারি যে এই সন্তান এবং প্রাকৃতিক পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ, কোনো অর্থনৈতিক মূল্য নেই এদের। আবার এমন ঘটনাও হয় যে আজকে যে জিনিসটির কোনো মূল্য নেই সেই জিনিসটি ভবিষ্যতে হয়তো বা মূল্যবান সম্পদ হিসেবেও পরিচিতি পেতে পারে, তার আর্থিক মূল্য থাকতেও পারে। যেমন ধরো এখন যদি তোমার মা বা ঠাকুরমা বা দিদিমা বাড়িতে কোনো একটি স্পেশাল তেল বানিয়ে তোমার চুলে মাখিয়ে দিচ্ছে রোজ, এতে তোমার চুলের খুব ভালো হচ্ছে, চুল ঘন হচ্ছে, কালো হচ্ছে, খুব ভালো হচ্ছে চুলের, কিন্তু বাজারে কিন্তু এর কোনো অর্থনৈতিক মূল্য নেই, কারণ এই তেলটি ঘরে তৈরি করা হচ্ছে, তাই তো? কিন্তু এই তেল কয়েক বছর পর ধরো তোমার ব্যবহারের ফলে খুব ভালো রেজাল্ট পাচ্ছে, তাই অন্যান্যরাও এটা ব্যবহার করতে চাইছে। এরপর কোনো একটি তেল প্রস্তুতকারক সংস্থা মনে করলো এই তেলের প্যাটেন্ট নিয়ে তেলটিকে বাজারজাত করবে, তখন কিন্তু এই সম্পদটির অর্থনৈতিক মূল্য তৈরি হবে। আজকে অর্থনৈতিক মূল্য নেই এর, কিন্তু আগামী দিনে এর অর্থনৈতিক মূল্য থাকতেও পারে, বোঝা গেল তো? এবারে আমরা নেক্সট যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, মানে সম্পদ এমন হতে হবে যা সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? নেক্সট হলো নবায়নযোগ্যতা, কিছু কিছু সম্পদ আছে যা পুনরায় পূরণ করা যায়, আবার কিছু কিছু সম্পদ আছে যা একবার শেষ হয়ে গেলে আবার ফিরে পেতে হাজার হাজার বছর সময় লাগে।

ধরনের সম্পদকে বলা হয় নবায়নযোগ্য সম্পদ। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সম্পদের বৈশিষ্ট্য হিসেবে, সেটি হল বন্টন। সম্পদ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণে পাওয়া যায়। কোনো অঞ্চলে একটি সম্পদ বেশি পাওয়া গেলেও অন্য অঞ্চলে তা হয়তোবা নাও পাওয়া যেতে পারে। মানে সব জায়গায় একই সম্পদ সম পরিমাণে পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এই গেল সম্পদের বৈশিষ্ট্য। এবারে আমরা সম্পদের প্রকারভেদ জানব। সম্পদ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত। কি কি? প্রথম প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় মানব সম্পদ, আর তৃতীয় মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, বা এত সময় বোঝানোর পরে তোমরা কিছু হলেও একটু আন্দাজ করতে পেরেছো কোনগুলো প্রাকৃতিক সম্পদ। যেমন বায়ু, নদী, মাটি, জলাশয়, বিভিন্ন খনিজ দ্রব্য ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পাই এবং কোনো পরিবর্তন ছাড়াই এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, একেই বলে প্রাকৃতিক সম্পদ। আবার প্রাকৃতিক সম্পদের কিন্তু ভাগ আছে। ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? এক হলো প্রকৃত সম্পদ, দুই নিরপেক্ষ সম্পদ। যে সকল সম্পদের পরিমাণ জানা যায় সেই সব সম্পদকে বলা হয় প্রকৃত সম্পদ। যেমন পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম বা খনিজ তেল, মহারাষ্ট্রের কালো মাটি, এগুলোর কিন্তু আমরা পরিমাণ জানতে পারি, তাই এগুলো প্রকৃত সম্পদ। আর নিরপেক্ষ সম্পদ কোনগুলো? যে সব সম্পদের পরিমাণ জানা যায় না তাদের নিরপেক্ষ সম্পদ বলে। বর্তমানে এদের ব্যবহারও সম্ভব নয়, তবে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা যেতেও পারে হয়তোবা। ধরো আজকে যে সম্পদটি আমরা ব্যবহার করতে পারছি না, ভবিষ্যতে সেই সম্পদটি ব্যবহার করতে পারলে সেই সম্পদটি কিন্তু আর নিরপেক্ষ সম্পদ থাকবে না। আবার উৎপত্তি অনুসারে কিন্তু প্রাকৃতিক সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? জৈব ও অজৈব। জৈব সম্পদ হল জীবন্ত, যেমন উদ্ভিদ ও প্রাণী, এগুলো জৈব সম্পদ। আর অজৈব সম্পদ হল জড় পদার্থ, যেমন মাটি, পাথর, খনিজ সম্পদ ইত্যাদি। কিন্তু প্রাকৃতিক সম্পদকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, এক পুনর্ভব সম্পদ, দ্বিতীয় অপুনর্ভব সম্পদ। যেসব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে যায় এবং নির্দিষ্ট সময়ের পরে আবার আপনা আপনি পূরণ হয়ে যায় তাদের পুনর্ভব সম্পদ বলে। যেমন জলাশয়ের মাছ, বনভূমির কাঠ, সৌরশক্তি ইত্যাদি। যেসব সম্পদের ভাণ্ডার সীমিত, মানে যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় বা ফুরিয়ে যায়, এদেরকে আমরা বলবো অপুনর্ভব সম্পদ। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো আজ যদি ব্যবহার করি এই সম্পদগুলো আবার তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে এবং একজন মানুষ হাজার বছর বেঁচে থাকতে পারে না, তাই এই সম্পদগুলোকে আমরা অপুনর্ভব সম্পদ বলবো। এবার আমরা প্রাকৃতিক সম্পদ জানলাম, এখন জানবো মানব সম্পদ। মানুষের মানসিক ও শারীরিক ক্ষমতাকে মানব সম্পদ বলা হয়। স্বাস্থ্য ও শিক্ষা মানুষকে সম্পদ উন্নয়নে সক্ষম করে তোলে। মানুষের জ্ঞান, দক্ষতা, শিক্ষা, এগুলো আরও সম্পদ সৃষ্টি করতে পারে। এবার আমরা জানব মানব সৃষ্ট সম্পদ কি। যেমন ধরো চেয়ার, টেবিল, সোনার হার, বাড়ি, ঘর ইত্যাদি হলো মানব সৃষ্ট সম্পদ, কারণ মানুষ প্রকৃতি থেকে পদার্থ নিয়ে নিজের দক্ষতা দিয়ে এই সম্পদগুলো তৈরি করে। তোমাদের যদি জিজ্ঞেস করি এই চেয়ার, টেবিল কোথা থেকে আসে, কি দিয়ে তৈরি হয়, তোমরা নিশ্চয়ই বলবে কাঠ দিয়ে। তাহলে কাঠ কোথা থেকে আসে, তোমরা উত্তরে নিশ্চয়ই বলবে গাছ থেকে। গাছ কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ, আমরা আগেই জেনেছি, এবং মানুষ এই প্রাকৃতিক সম্পদকে পরিবর্তন করে মানব সৃষ্ট সম্পদ তৈরি করেছে।

0: আমাদের চাহিদা মেটাতে প্রয়োজনীয়। এবারে আমরা আলোচনা করব সম্পদের সংরক্ষণ নিয়ে। আমরা যে এত সব সম্পদ সম্পর্কে জানলাম, সম্পদের বৈশিষ্ট্য জানলাম, সম্পদের শ্রেণীবিভাগ জানলাম, সব কিছুই তো জানলাম, কিন্তু এই সম্পদগুলো কিন্তু আমাদের সংরক্ষিত করে রাখতে হবে। সম্পদকে সতর্কভাবে ব্যবহার করা এবং তাদের পুনরায় সৃষ্টি হবার সময় দেবার ব্যবস্থা করাকেই সম্পদের সংরক্ষণ বলা হয়। সম্পদের পরিমিত উৎপাদন ও ব্যবহার করতে হবে, অপচয় রোধ করতে হবে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার করতে হবে। পৃথিবী এবং পৃথিবীতে বসবাসকারী মানুষের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে আমরা কিভাবে আমাদের প্রকৃতি প্রদত্ত জীবন ধারণ ব্যবস্থা বজায় রাখি ও সংরক্ষণ করি তার উপরে। সুতরাং আমাদের কর্তব্য সম্পদের সংরক্ষণ করা। তাহলে আমরা এই সম্পদ চ্যাপ্টার থেকে কি কি জানলাম? সম্পদ চ্যাপ্টার থেকে আমরা জানলাম সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, সাতটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, তারপরে আমরা আলোচনা করলাম সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে, এবং সর্বোপরি আমরা আলোচনা করলাম সম্পদের সংরক্ষণ নিয়ে। সম্পদের সংরক্ষণের বিষয়ে যেটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সেটি হলো জল। জল কিন্তু সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমাদের বর্তমানে যে পানীয় জল সেই জলের কিন্তু সংকট দেখা দিয়েছে, এবং এই সংকট দেখা দেওয়ার পেছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমরা অতিরিক্ত পরিমাণে পানীয় জল অপচয় করছি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পানীয় জল ব্যবহার করছি না। এই সব কারণে একটা সময় পৃথিবীতে এমন আসতে পারে যে জল শূন্যতা দেখা দিতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে জলের অপচয় বন্ধ করার জন্য ব্যাপারটি। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং আজকের এই পাঠদানের মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু নিজেরাও সচেতন হয়েছে সম্পদের বিষয়ে, প্রাকৃতিক সম্পদের বিষয়ে, তাই আমি আশা করব তোমরা নিজেরাও সচেতন হবে, এবং তোমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করছে বা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকেও তোমরা সচেতন করে তুলবে, এবং তোমরা তোমাদের বিদ্যালয়েও এই বিষয়ে আলোচনা করবে সকলের সঙ্গে। এবারে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তোমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষককে অবশ্যই দেখাবে। প্রথম প্রশ্ন, পাঁচটি সম্পদের নাম লিখো যা তোমরা বিদ্যালয়ে ব্যবহার করো। দ্বিতীয় প্রশ্ন, পাঁচটি সম্পদের নাম লিখো যা তোমরা বাড়িতে ব্যবহার করো। আর তৃতীয় প্রশ্ন, তুমি কি ধরনের সম্পদ আর তোমার অর্থনৈতিক মূল্য আছে কি নেই তার ব্যাখ্যা দাও। আমি আশা করব তোমরা নিশ্চয়ই তোমাদের এই উত্তরগুলো তৈরি করে তোমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষকের কাছে দেখাবে এবং সেই বিষয়ে আলোচনা করবে। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর সমাজবিদ্যা থেকে সম্পদ সম্পর্কে পাঠ দিলেন খাস মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঋতুশ্রী চৌধুরী।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকে পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে প্রাণী পালনে সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর প্রণব কান্তি কর। পরে লোকগীতি শুনবেন। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদের পর্যালোচনা বৈঠক। রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী সুপ্রীতি ঘোষ। রাত 9:00 নজরুল গীতি শুনবেন অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 65%। শুনলেন আবহাওয়ার খবর।

0: তাও অ্যাপ থেকে বা
1: অল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আমাদের ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, প্রাণী পালনে সুষম খাদ্য, আসলে প্রাণীদের সুষম খাদ্য যদি আমরা দিতে না পারি, তাহলে তার থেকে যে প্রোডাকশনটা আসবে, সেটা হোক ডিম, হোক মাংস কিংবা দুধ, কোনোটাই কিন্তু আমরা ঠিকঠাক পাবো না। অর্থাৎ আমাদের ব্যবসার ভিত্তিটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সুষম খাদ্যের ওপরে। তাই আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রাণী পালনে সুষম খাদ্য। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর প্রণব কান্তি কর। নমস্কার ডক্টর কর,
1: নমস্কার,
0: স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে প্রাণী পালনে সুষম খাদ্য নিয়ে আলোচনা করব। আসলে প্রাণী পালনে এই যে সুষম খাদ্য আমরা বলে থাকি, এই সুষম খাদ্য বলতে আমরা কি বুঝব?
1: হ্যাঁ, এটা সত্যি কথা যে বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা প্রাণী প্রতিপালনের দিকে অনেক বেশি মন দিয়েছি। তো সেই প্রাণী প্রতিপালনটা যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে না করতে পারি, মানে সঠিক জাতের প্রাণী নির্বাচন যদি না করি, তার বাসস্থান যদি সঠিক না থাকে, তার খাদ্য যদি ঠিক না থাকে, তাহলে সেই প্রাণী থেকে আমরা ওদের যে উৎপাদিত দ্রব্য, যেটা আমরা প্রাণীজ খাদ্য বলি, দুধ মাংস বা ডিম, সেটা কিন্তু আমরা আশানুরূপভাবে পাবো না, এবং সেটা কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে এই বিজ্ঞানভিত্তিক প্রাণী প্রতিপালন না করার জন্য। তো সেই জায়গায় আজকে আমরা উৎপাদনটাকে যদি সঠিক রাখতে হয়, তাহলে আমাদের আলোচনায় যেটা সুষম খাবার চলে এসেছে, সেটা হলো আমরা যদি খাবারকে দেখি যে খাবারের বিভিন্ন উপাদান, তাহলে আমরা দেখব তাতে আমিষ জাতীয় খাবার আছে, মানে প্রোটিন, সেখানে চর্বি

0: জাতীয় খাবার আছে, ফ্যাট, সেখানে শর্করা জাতীয় খাবার আছে, কার্বোহাইড্রেট, তার সাথে ভিটামিন, মিনারেলস এবং জল। তো জল বাদে বাকি যে পাঁচটা খাবার রয়ে গেছে, সেই পাঁচটা খাবারের যে খাবারের মধ্যে তার উপস্থিতি সঠিকভাবে এবং সঠিক অনুপাতে রয়ে গেছে এবং যে খাবারটা খেলে পরে প্রাণী তার স্বাস্থ্য, তার উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিক রাখতে পারে, সেটাকেই আমরা সুষম খাবার বলি।
1: একদমই, এই সুষম খাদ্য প্রাণী পালনের জন্য ভীষণ রকম জরুরি, তাই তো?
0: হ্যাঁ জি।
1: আচ্ছা, গবাদি পশু এবং অন্যান্য প্রাণীদের খাদ্যে কোন কোন পুষ্টি উপাদান থাকা একেবারেই জরুরি?
0: হ্যাঁ, গবাদি পশু যদি আমরা বলি, মানে গরু, তো সেইখানে গরু থেকে আমরা দুধটাই পাই। তো গরুর যা ইয়ে আছে, ফিজিওলজি যদি আমরা দেখি, তাহলে সেটা ফোর্থ চেম্বার স্টমাক, তো সেটা আমাদের থেকে একটু ব্যতিক্রমী। তো সে তন্তুজাতীয় খাবার এবং দানাজাতীয় খাবার দুটোকেই সে ব্যবহার করতে পারে তার দেহ রক্ষা এবং তার উৎপাদনটাকে ঠিক রাখার জন্য। তো এখানে তন্তুজাতীয় খাবার বলতে সবুজ ঘাস, শুকনো খড়, সেটাকে বোঝা হচ্ছে, আর তার সঙ্গে কিছু কিছু ধানের ভুষি, গমের ভুষি, চালের কুড়ো, সেইগুলোকেও আমরা চর্বিজাতীয় খাবারে ধরে রাখি। তার বাইরে যে দানাজাতীয় খাবারগুলো আছে, সেটা গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের খুদ, সেখান থেকে বিভিন্ন রকমের খোল, বিভিন্ন রকমের ডাল এবং গমের ভুষি, সেটা যদি সঠিক অনুপাতে আমরা যদি মিশিয়ে নিতে পারি, তার সঙ্গে সঠিক পরিমাণে খনিজ লবণ এবং ভিটামিনের যদি মিশ্রণ থাকে, তাহলে সেই খাবারটাকে আমরা কিন্তু সুষম খাবার বলি। অর্থাৎ কিনা, দানাজাতীয় খাবার এবং ঘাস এবং খড় তার সঠিক সংমিশ্রণেই কিন্তু একটা সুষম খাবার হয়। আমি যদি ভাবি যে শুধু একটা দানাজাতীয় খাবার একটা গরুকে দিয়ে যাব, তাহলে সেখান থেকে আমি কিন্তু কোনো উৎপাদন পাবো না। তো সেটাই আমি যদি আবার শুকরের বেলায় ভাবি, তাহলে কিন্তু আবার সেখানে ঘাসের বা খড়ের উপস্থিতি নেই, সেখানে শুধু দানাজাতীয় খাবারটাকেই সুষম খাবার বলছি। তো সেটা একটা দিক। তো গরুর বেলায় আমাদের সুষম খাবারে কিন্তু ঘাস, খড় এবং দানাজাতীয় খাবারের সংমিশ্রণটাই সুষম খাবার।
1: আচ্ছা, এই গাভীর বেলায় আপনি যেটা বলছেন, গাভীর বা গরুর বেলা যেটা বলছিলেন, সেটা আমরা দেখেছি যে শুকনো মাছের গুঁড়ো অনেক ক্ষেত্রে মেলানো হয়, সেটা কি গাভীর বেলায় প্রযোজ্য?
0: গাভীর বেলা এই আমাদের ভারতবর্ষে বা আমাদের অঞ্চলে সেটা কিন্তু আমরা এখনও আমিষ জাতীয় খাবার বলতে প্রাণীজ প্রোটিন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা মিশাই না। ইভেন আমরা আগে পোলট্রি খাবার বা শুকরের খাবারে সেগুলো মেশানো হতো, তবে এখন পোলট্রির খাবারও সেগুলো আমরা মিশাচ্ছি না। তো শুকরের খাবারে কিছু কিছু ক্ষেত্রে আমিষ জাতীয়, মানে শুটকি মাছ বা শুকনো মাছ, সেগুলোকে আমরা মেশাই, তো সেটা একটা লিমিট অবধি।
1: আচ্ছা, এই যে মেশানোর ব্যাপারটা আপনি বললেন, সুষম খাবার বানানোর কথা বললেন, তার যে কত বাই কত মানে পরিমাণটা কিরকম হবে, কত
0: খাবারটাকে যদি আমরা ভাবি, একটা গরুর নর্মালি তার বাঁচার জন্য একটা খাবার, তার উৎপাদনের সময় একটা খাবার, আর সে যখন প্রেগনেন্ট থাকে তখন আর এক রকম খাবার। তো একটা গরু যদি 300 কেজি বডি ওয়েটের থাকে, আমরা ওকে বলি যে প্রতি 100 কেজির জন্য 2.5 কেজি ড্রাই ম্যাটার হিসেবে ওর খাবার প্রয়োজন। তাহলে যদি 300 কেজি বডি ওয়েট থাকে, তাহলে ওকে 7.5 কেজি খাবার দিতে হবে, শুকনো অবস্থায় খাবার। তো 7.5 কেজি খাবারের মধ্যে আমাদের 2/3 খাবার থাকবে ঘাস এবং খড়, মানে 5 কিলো, আর 2.5 কিলো বলতে দানাজাতীয় খাবার। তো সেটা আমাদের একটা থাম্ব রুল। এবার গরুটা যখন দুধ উৎপাদনে ব্যস্ত হয়ে থাকে, তখন আমরা কি করি, এই শরীর রক্ষার জন্য যে খাবারটা আছে, 2.5 কেজি খাবার দানা জাতীয় খাবার, তার সঙ্গে 5 কেজি তো ঘাস আর খড় বললাম, সেটা শুকনো অবস্থায়। তো আমি যদি 5 কেজি ঘাসের মধ্যে যদি ভাবি, ঘাসে যেহেতু জল থাকে প্রায় 90%, তো সেই 5 কেজি ঘাস পেতে গেলে আমাকে ওকে 50 কিলো ঘাস দিতে হবে, সেখানে শুকনো যদি ডায়মিটারের বেসিস আমরা ভাবি আর কি। তো সেটা একটা দিক। তা আমরা কি করি, একটা সুস্থ গরুকে, মানে দুধ দিচ্ছে না, তার স্বাস্থ্য রক্ষার জন্য ওকে 3 কিলো খড়, 10 কিলো ঘাস আর 2.5 কিলো দানাজাতীয় খাবার দিচ্ছি। সেটাই যখন দুধ দিচ্ছে, তখন আমরা 4 কিলো খড় দিচ্ছি, 20 কেজি ঘাস দিচ্ছি, 2.5 কেজি খাবার দিচ্ছি শরীরের জন্য, আর প্রতি লিটার দুধের জন্য আমরা আরও এক্সট্রা 400 গ্রাম করে বা 500 গ্রাম করে খাবার বাড়াচ্ছি। মানে 10 লিটার যদি দুধ দেয় গরুটা, সেখানে 5 কেজি খাবার এক্সট্রা খাবে, আর মেনটেনেন্সের জন্য

0: 2 কেজি খাবার, তো সেটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে সেখানেই আমাদের সুষম খাবার দেওয়ার যথার্থতা থাকবে।
1: সাধারণত দেখা যায় যে আপনার খাবার দেবার যে জায়গাটা, সেই জায়গাটা যদি খালি হয়ে যায় তখন যিনি প্রাণী পালন করছেন তিনি কিন্তু সেই জায়গাটা আবার ভরে দিচ্ছেন, অর্থাৎ কন্টিনিউ কিন্তু খাবার দিয়ে যাচ্ছেন।
0: সেটা একটা দিক, সেটা দিক মানে গাই প্রতিপালনের জন্য, কারণ গরু যেহেতু জাবর কাটে তো জাবর কাটার জন্য গরুকে কিছুটা সময় আমাদের দিতেই হবে, তো গরু তো একবার খায় সেটা দ্বিতীয়বার বের করে সেটা আবার জাবর কাটার মাধ্যমে দ্বিতীয়বার খায়, তা আমি যদি ওর সামনে সবসময় খাবার দিয়ে রাখি তাহলে কিন্তু সে জাবর কাটার প্রসেসটা বন্ধ হয়ে যাবে, তো সেটা কিন্তু গরুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদন দুটোই কিন্তু ব্যাহত হবে, তো সেখানে ওকে একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপরই খাবার দেওয়ার কথা। তা আমরা সকালবেলা আর বিকেলবেলা যদি দুধ দোয়াই তাহলে আমরা দুবেলা খাবার দিই দানা জাতীয় খাবারটা, তা ইনবিটুইন আমরা ঘাস এবং খড় সেটা দিয়ে যাই। তো সকালবেলা যখন আমরা দুধ দোয়াবো তার আগেও যে দানা জাতীয় খাবার সেটা যদি সকালবেলা 4 কেজি দেওয়ার কথা থাকে তাহলে আমরা 2 কেজি দুধ দোয়ানোর আগে দেবো আর বাকি 2 কেজি দুধ দোয়ানোর পর দেবো। সেই খাবারটা শেষ হয়ে গেলে পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা ঘাস দেবো, তার 1 ঘন্টা পরে আমরা খড় দেবো, ইন বিটুইন যাতে ওর জাবর কাটার প্রসেসটা ঠিক থাকে। গরু যদি জাবর কাটতে না পারে তাহলে কিন্তু তার অন্যান্য শারীরিক সমস্যা তৈরি হয়ে যায় এবং দুধে ফ্যাটের পার্সেন্টেজ অনেক কমে যাবে, কারণ দুধের দামটা নির্ধারিত হয় ফ্যাট পার্সেন্টেজের উপর।
1: অর্থাৎ তাকে জাবর কাটার জন্য যথেষ্ট সময়টা দিতে হবে, হ্যাঁ কন্টিনিউ আমরা খাবার দিতে পারবো না বা কন্টিনিউ খাবার দেওয়াটা উচিত নয়, যে খাবারটা দিলাম তার হিসেবে যা আসে সেই খাবারটা যখন সে শেষ করবে তার থেকে 1.5 ঘন্টা পরে।
0: হ্যাঁ অবশ্যই, আমরা
1: আচ্ছা
0: সেটা যদি আমরা 3 বেলা দুধ দোয়াই তাহলে 3 বেলায় দানা জাতীয় খাবারটাকে দেবো, অর্ধেকটা দুধ দোয়ানোর আগে বাকি অর্ধেকটা দুধ দোয়ানোর পর।
1: আচ্ছা আর রাত্রিবেলা কি খাবার দেওয়া?
0: রাত্রিবেলা আমরা কি করি, শুধু শুকনো খড় দিয়ে রাখি, কারণ ওকে পেট ভরার জন্য ওর কিছু, কারণ খড়ের কোনো খাদ্যগুণ নেই, ওটার কাজ হলো খালি ক্ষুধা নিবৃত্তি করা মানে পেট ভরানো, তো সেই কাজটা যদি ও করতে না পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য আমরা খড়টাকে দিই,
1: খড়টা রাত্রিবেলা দিয়ে রাখতে হবে। আচ্ছা জলের ব্যাপারটা যদি বলেন, সুষম খাদ্যের মধ্যে
0: জল তো তার অন্যতম একটা উপাদান, জল ছাড়া হবে না, জলের আরেক নাম জীবন। তো দুধেও আমরা যদি ভাবি সেটা প্রায় 87-88% জল থাকে, তো যে কোনো সুস্থ গরু 300 কেজি বডি ওয়েট যদি আমরা ভাবি তার 10% আমাদের মানে বডি ওয়েটে 10% জল আমাদের দৈনন্দিন যোগান দিতে হবে ওর শরীর রক্ষার জন্য। আর যখন প্রোডাকশনে থাকে দুধ যখন দেয় তখন আমরা এডিশনাল আরও 50-60 লিটার, প্রায় দেখা গেছে গরমকালে দুধের আর জলের প্রয়োজনটা বেড়ে যায়, সেখানে প্রায় 100-110 লিটার অব্দি জল খায় ওরা।
1: আচ্ছা আলাদা আলাদা প্রাণীর জন্য মানে গরুর জন্য কি আলাদা আলাদা জলের ব্যবস্থা করতে হবে নাকি একটা থেকেই?
0: এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে আমরা করতে যাই আমরা কি করি, খাবারের জায়গা সব আলাদা আলাদা থাকে আর জলের জায়গা তো আমরা আলাদা করার কথা না, কারণ জল সবসময় সেফ এবং পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটারই হতে হয়, পরিষ্কার পরিশ্রুত জলই আমাদের পানীয় করার যোগ্য, পান করার যোগ্য, তো গরুকেও আমরা সেভাবেই দিই। তাহলে সেটা যদি বিভিন্ন জায়গায় আমরা জল দিই তাহলে পরিষ্কারের অসুবিধা, ম্যানেজমেন্টাল কিছু প্রবলেম চলে আসে, তো আমরা যদি খাবারটাকে বিভিন্ন যার যারটা আলাদা করে কম্পার্টমেন্টে দিয়ে দিই আর জলটাকে আমরা এক জায়গায় রাখি তাহলে আমার মনে হয় তাহলে অনেকটা ম্যানেজমেন্টাল অ্যাডভান্টেজ কিছু থেকে যায়। তবে বর্তমানে আমরা জল আর খাবার পাশাপাশি দিই, তবে আমার ইয়ে থাকবে যে জলের জায়গাটা দিনে অন্তত 3 বার যাতে পরিষ্কার করতে পারি, কখনো কখনো ফিটকারি বা পটাশ যাতে আমরা ব্যবহার করি জলে, এবং যেখানে শ্যাওলা পড়ে আছে সেই জল যাতে আমরা ওকে ব্যবহার করতে না দিই।
1: আচ্ছা জলের পাত্রটাকে দিনে 2-3 বার পরিষ্কার করতে হবে। আচ্ছা এই এই যে প্রাণী তাদের বয়স, জাত, ওজন বা কাজের ধরন এগুলো অনুযায়ী খাদ্যের কোনো পরিবর্তন কি করা?
0: অবশ্যই আছে, যদি আমরা ভাবি যে আমিষ জাতীয় খাবার শরীর তৈরি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়, তো যখন শিশু থাকে বা বাচ্চা জন্ম নেয় তার পরবর্তীতে আমরা যে খাবারটা দিই সেখানে আমিষ জাতীয় প্রোটিনের পার্সেন্টেজটা বেশি থাকে, যখন সে প্রোডাকশনে থাকে তখন প্রোটিনটা কমে যায়, কার্বোহাইড্রেটের মানে শর্করা জাতীয় খাবারের চাহিদা বেড়ে যায়, তো সেরকমভাবে আমরা ব্যালেন্স করি। মূল কথা আমাদের সুষম খাবারে যদি দানা জাতীয় খাবারটাকে আগে ধরে নিই তাহলে সেখানে 16-18% প্রোটিন থাকতে হবে বড় গরুর ক্ষেত্রে, আর বাছুর বা ডেকি গরুর জন্য আমরা 22-24% প্রোটিন রাখি, তো সেটা যখন আমাদের

0: নিউট্রিশনের যারা যখন খাবার তৈরি করে তো সেইভাবেই মাথায় রেখে খাবারগুলো তৈরি করা হয়, অর্থাৎ কিনা উপাদানগুলো মিশ্রণে অনুপাতগুলোকে একটু পরিবর্তন করে দেওয়া হয়, উপাদানগুলো ঠিক থাকে কিন্তু অনুপাতগুলোকে ঠিক করে দেওয়া হয় তখন।
1: আচ্ছা, যখন সে বড় হবে দুধ দেবে বা উৎপাদন দেবে, তার আগে সে ছোট থাকে বা বাছুর থাকে, এই যে বাছুর কিংবা নবজাতক যে সমস্ত প্রাণী রয়েছে তাদের বেলায় সুষম খাদ্যের কি রকম?
0: বাছুর যখন জন্ম নিচ্ছে তো জন্ম নেওয়ার পরে আমরা অবহিত পরেই করছি কি প্রথম তিন দিন ওকে শাল দুধ খাওয়ানোর অবশ্যই প্রয়োজন আছে, কারণ শাল দুধ প্রথম 24 ঘন্টায় যতটা না অ্যাবজর্ব হবে আস্তে আস্তে তার অ্যাবজর্ব করার ক্ষমতাটা কমে যায় এবং শাল দুধের মাধ্যমেই তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়। তো যে বাছুর ডিপ্রাইভ শাল দুধ থেকে ওকে কিন্তু আমরা যদি ওই এলাকার অন্য কোনো নতুন গরু বাচ্চা দেয় যদি শাল দুধ থেকে থাকে তাহলে সেখান থেকে এনেও আমরা শাল দুধ খাওয়াই, তো সেটা একটা দিক। আর যেহেতু আমরা বলছি গরু রুমিন্যান্ট, চারটে চেম্বার যুক্ত স্টমাক, তো বাছুর জন্মানোর পরেই কিন্তু সেই রুমেনের ফাংশন শুরু হয় না, রুমেনের ফাংশন শুরু হতে হতে প্রথম মানে 3 মাস লেগে যায়, তো সেই হিসেবে প্রথম 3 মাস আমরা অন্য কিছু খাবার দেই না দুধ ছাড়া। যদি দুধ কম থাকে তখন আমরা কিছু কিছু মিল্ক রিপ্লেসার হিসেবে খাবার দিই, তো সেটা ওখানে কথা বলে আমরা ঠিক করে নিই কী খাবারটা আমরা দেবো, তো সেটা আরেকটা দিক। জেনারেলি আমরা 3 মাস বয়স অবধি ওকে দানা জাতীয় কিছু খাবার দেই না, কারণ 2-2.5 মাস অবধি সে ঘাস খাওয়া শুরু করে না, তো আস্তে আস্তে ঘাস খাওয়া শুরু করবে মার সাথে সাথে, তারপরে দানা জাতীয় খাবার আমরা দিই। সেখান থেকে আমরা যে খাবারগুলো দিই 3 মাস বয়স থেকে বাছুরকে খাবার দিই, তো সেখানে 3 মাস থেকে মানে 6 মাস অবধি আমরা 250 থেকে 300 গ্রাম করে খাবার দিই দৈনন্দিন ওর চাহিদা মোতাবেক, তো সেটা একটা দিক। আর যখন মা হয়ে যায় বা বড় হয়ে যায় সেখানে প্রায় 2.5 কেজি খাবার থাকে, তো সেটা একটা দিক আর কি।
1: আচ্ছা, সুষম খাদ্যের মধ্যে আপনি বলছিলেন অন্যতম একটা উপাদান হচ্ছে ভিটামিন, এই ভিটামিনটা কি আলাদাভাবে কিছু দেওয়ার প্রয়োজন?
0: ভিটামিনটা তো অবশ্যই আমরা যখন খাবার তৈরি করি যে খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর সাথে আমরা প্রতি 100 কেজি যদি ভাবি তাহলে আমরা 2 কেজি আমরা মিনারেল মিক্সচার অ্যাড করি, তার সঙ্গে 1 কেজি খাদ্য মানে আমাদের খনিজ আর আমরা যে সাধারণ লবণ খাই সেটা কমন সল্ট সেটা অ্যাড করি, আর ভিটামিন এ পার্টিকুলারলি ভিটামিন এ ডি ভিটামিন বি কমপ্লেক্স ওরা প্রয়োজনে তৈরি করে নিতে পারে, যদি না হয় তখন আমরা অ্যাডিশনাল দিই, তো ভিটামিন এ ডি এবং ভিটামিন ইকে আমরা অ্যাড করি খাবারের মাধ্যমে।
1: আচ্ছা, সুষম খাদ্য তো আমরা দেবো আমরা উৎপাদন বাড়ানোর জন্যে বা প্রোডাকশন বাড়ানোর জন্যে, অতিরিক্ত খাদ্য এই প্রাণীদের কি ক্ষতিকর?
0: হ্যাঁ অবশ্যই, খাবার কম দেওয়াও ক্ষতিকর, খাবার বেশি হওয়াও ক্ষতিকর। আমরা যে খাবারগুলো দেই সেটা বললামই, আমি যদি আমি ওকে প্রয়োজন 5 কিলো দানা খাবার সেখানে যদি আমি তোকে 6 কিলো 7 কিলো দিই তাহলে সেখানে ওর কিন্তু অ্যাসিডোসিস বা ব্লোট অ্যালকালোসিস ওরকম কিছু কিছু প্রবলেম চলে আসে, প্রোটিন বেশি খেলে অ্যালকালোসিস হবে, কার্বোহাইড্রেট বেশি খেলে অ্যাসিডোসিস হবে, তখন কিন্তু ওকে মানে প্রাণ বাঁচানোই আমাদের একটা ইয়ে চলে আসে, তো সেটা থেকে যাতে আমরা ইয়ে করতে পারি গরুকে বেশি খাবার খাইয়ে যাতে ওকে কখনো অকেজো করতে যদি না চাই তাহলে কিন্তু আমরা কখনো বেশি খাবার দেবো না। আর খাবার আমরা বাজার থেকে অনেকে দেখেছি পচা ফল বা পচা সবজি সেগুলোও দেয়, কিন্তু সেটা উচিত না,
1: সেটা উচিত না। সবজি করিয়ে নিয়ে সেটাকে মানে শুকর যারা প্রতিপালন করছেন তারা ব্যবহার করতে পারেন?
0: হ্যাঁ, ওদের বেলায় আমরা কিছু কিছু সবজি দেই কিন্তু ওদের ক্ষেত্রে দানা জাতীয় খাবারটাই ইয়ে থাকে আদর্শ হওয়া উচিত, তো সেখানে খরচ কমানোর জন্য আমরা কিছু কিছু জায়গাতে অল্টারনেটিভ খাবার ভাবছি।
1: আচ্ছা, আজকাল বাজারে আপনার রেডিমেড খাবার পাওয়া যায় বস্তা হিসেবে পাওয়া যায় এবং সেগুলো কিনে নিয়ে আমরা পরিমাণ মতো দিয়ে থাকি?
0: হ্যাঁ, এখন সুবিধা হয়ে গেছে, এখন রেডিমেড বলতে কি যেই উপাদানগুলো আমরা বলতাম যে তুমি গম 10 কিলো চালের খুদ 10 কিলো ভুট্টা ভাঙা 20 কিলো বা বিভিন্ন রকমের ডাল 5 কিলো বা ওরকম করে করে যখন আমরা 100 কেজির যে খাবারটা তৈরি করি সেই খাবারগুলো মানে আমরা তৈরি করে দিতাম মানে খামারিরা, কারণ কোনো খাবারই আমরা আস্ত খাবার দিই না বা কোনো খাবারই আমরা একদম পাউডার করে দিই না, খাবারটা অন্তত পক্ষে চার মানে ভাঙ্গা থাকে।

0: হবে যাতে ওকে জাবর কাটার প্রসেসে আসতে পারে। একদম পাউডার করে দিলে জাবর কাটতে পারবে না, আস্ত দিলে হজম হবে না। তো সেটা আমরা নিজেরা বলে সে অনুপাত অনুযায়ী আমরা বাড়িতেও মিশিয়ে নিতে পারি, দোকান থেকে ওগুলো ভাঙিয়ে এনে, অথবা এখন যেটা রেডিমেড চলে এসছে মানে একদম রেডি টু ইট, আমরা যে খাবারটা আনছি বস্তা থেকে ওর পরিমাণ 5 কিলো, সেই 5 কিলো পরিমাণ খাবারটা আমরা সকালে 2.5 কিলো বিকেলে 2.5 কিলো করে দিয়ে দেবো। তো সেটা আর একটা দিক, তাহলে আমাদের অনেকটাই খরচও বাড়ছে এবং পরিশ্রমও বাড়ছে।
1: অনেক খাবারে কি দেখা যায়

0: একটা সামাজিক সমস্যা, এটা থেকে যতদিন আমরা বেরোতে না পারবো, কারণ আমরা যে উদ্দেশ্যে গাভী প্রতিপালন করছি সেটা কিন্তু আমরা যথার্থ জায়গায় পৌঁছাতে পারবো না। কারণ উৎপাদন এমনিতে আমাদের যা দুধ উৎপাদনের যে আমাদের প্রয়োজন, যে ICMR যে রেকমেন্ডেশন আছে অন্তত 280 গ্রাম করে দুধ আমাদের পেতে হবে, তা সেই দুধ আমরা কোথায় পাবো? আমাদের রাজ্যের দুধ মানে গরু থেকে আমাদের সেই দুধটা পাওয়া উচিত, এবং সেই অনুপাতেই কিন্তু সবাই আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে খামারিদের একটু বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা না থাকার জন্য ওরা গাভীকে ছেড়ে দিচ্ছে। তো যে গাভীটা দুধ দেওয়ার জন্য আদর্শ ছিল ওকে যদি আমরা রাস্তায় ছেড়ে দিই, সেখান থেকে যা পাবে ওকে তোকে শরীর রক্ষা করতে হবে, ওকে উৎপাদন ঠিক রাখতে হবে, তখন কি করছে ও যা খুশি খেয়ে নিচ্ছে। তো দেখা গেছে প্রায় রাস্তায় ঘুরছে ওরকম যদি আমরা 100টা গরু দেখি, তার মধ্যে 20টা গরুর পেটে প্লাস্টিক থাকছে। তো সেটা কিন্তু একটা বড় গোপালনের বড় অন্তরায়, এবং প্লাস্টিক হজম হচ্ছে না, পেটে থেকে যাচ্ছে, তারপরে কন্টিনিউয়াস ওর হজমজনিত সমস্যা তৈরি হচ্ছে, এবং যদি সময়মতো চিকিৎসা না হয়, চিকিৎসা মানে সে প্লাস্টিক অপারেশনের মাধ্যমে বের করতে হবে, সেটা যদি আমরা করতে না পারি সেটা অবশ্যই প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো সেটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক, আমি গরুটাকে খাবার দিচ্ছি ওর উৎপাদনের জন্য, এবার আমি খাবার দিয়ে ওকে রাস্তায় যদি আমাকে বের করেই দিতে হয়, তাহলে সেই খাবারটা তো ওর এনার্জি তো ওখানেই বার্নড আউট হয়ে যায়, তো সেখান থেকে তো আর দুধে কোনো কাজে আসছে না। ওই পরিশ্রম করার জন্যই গরুটা খাবার খেয়ে বেরিয়ে গেল, তো আমরা আসলে দুধও পাচ্ছি না, তো সেটাও আমাদের আরেকটা লস। আর বাইরে যতবার আমরা ছাড়ছি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, বিভিন্ন রকম রোগের সংস্পর্শে আসছে, এবং আলটিমেটলি আমাদের যে পপুলেশন, যে গুড পপুলেশন একটা রয়ে গেছে আমাদের প্রোডাকশনের জন্য, সেটা কিন্তু আমরা লুজ করছি, সেটা আমাদের একটা গ্রেট লস। তো দুধ উৎপাদনের প্রথম শর্তই হলো গরুটাকে আমরা ভালো জায়গায় ভালো ভালোভাবে রাখবো, এবং ভালো খাবার দেবো, রোগ প্রতিরোধের দিকে নজর দেবো, তাহলেই কিন্তু আমরা, কারণ দুধটা আদর্শ খাবার আমাদের জন্য, শিশুর থেকে বৃদ্ধ সবার জন্য দুধ আদর্শ। তো রোগ যদি নিরোগ গরু থেকে যদি দুধ আমরা পেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের আমরা নিরোগ থাকবো।
1: একেবারেই, যে কোনো জিনিসে সুস্থ থাকার জন্য তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা খাবার, পরিষ্কার খাবার এগুলোর ভীষণ রকম প্রয়োজন, আর সুস্থ জিনিস থেকে যেটা আসবে সবটাই সুস্থ আসবে।
0: হ্যাঁ, তার বাইরে আমি রাস্তায় ছেড়ে দিলাম মানে ওখানে অ্যাক্সিডেন্টেরও সমস্যা থেকে যাচ্ছে, ওটাও আরেকটা সমস্যা। তো সেটা গাভীর মানে লস হচ্ছে বা তার বাচ্চার লস হচ্ছে, আর আমরা যারা রাস্তায় ঘুরছি মানে ওদেরও কিন্তু আমরা কিন্তু চোটাঘাতপ্রাপ্ত হচ্ছি। তো সেটা থেকে ইয়ে করার জন্য কিন্তু আমাদের প্রথম শর্তই হলো গাভীকে সঠিকভাবে প্রতিপালন করুন, তাহলেই কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থায় থাকবো।
1: একদমই, আমাদের সময় প্রায় শেষের দিকে, একেবারে শেষে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে সুষম খাদ্য কিভাবে রোগ প্রতিরোধে সাহায্য করে।
0: হ্যাঁ, খাবার যেটা বলছি আমি, যে প্রথম শর্ত হলো যে আজকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে যে ইয়েগুলো স্ট্রেস ভিটামিনগুলো রয়ে গেছে, তো প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে যারা, তো ওদের প্রথম শর্তই হলো তার সঠিক খাদ্য মিশ্রণ। তো আজকে যদি আমি ভিটামিন না পাই, আমি যদি মিনারেলস না পাই, তাহলে কিন্তু সেই শারীরিক যে শারীরবৃত্তীয় কাজগুলো, সে কাজগুলো আমাদের হবে না। এবার যদি খাবার আমি সঠিকভাবে না পাই, দেখা গেল আমাদের রক্তে আয়রন কমে গেল, মানে হিমোগ্লোবিন কমে গেল, তার মানে আমি অ্যানিমিক রইলাম। তা আমি যদি অ্যানিমিক থাকি, তাহলে আমার কাছে অন্যান্য সমস্যা চলে আসবে, আমার লিভারে চাপ পড়বে, হার্টে চাপ পড়বে, লাংসে চাপ পড়বে, তাহলে আমার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেল। আমি যদি অ্যানিমিক থাকি, আমার প্রোডাকশানে হ্যাম্পার করবে। তো সেই রকমভাবে প্রত্যেকটা খাবারের, এবার আমি যদি প্রোটিন না খাই, তাহলে কী হবে, আমি আমিষ জাতীয় খাবার আমার শরীর তৈরি করার জন্য, মানে বিল্ডিংটাকে যদি আমি ইটের মতো ভাবি আগে, তাহলে প্রত্যেকটা প্রোটিন এক একটা ইটের কাজ করে আগে, তো সেটা আমাদের যথার্থভাবে হবে না। তো সেখানে সেল ইন্টিগ্রেশনগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু সহজভাবেই আমাদের রোগ বাইরে থেকে যেগুলো আসছে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে লিম্ফোসাইট বা টি সেল বি সেলের যে ভূমিকাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সক্রিয় হবে না। তো সক্রিয় না থাকার ফলে কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যাবে, এবং শুধু সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুষম খাদ্য যেমন প্রয়োজন,

0: তার সঙ্গে নিয়মিত টিকাকরণও কিন্তু প্রয়োজন। মানে সুষম খাদ্য এবং রোগ টিকাকরণ যদি আমরা যথার্থভাবে করতে পারি, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে রোগ দমন করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো।
1: একদমই ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে মূল্যবান অনেক কিছু আজকে জানতে পারলাম প্রাণী পালনে সুষম খাদ্য প্রসঙ্গে।
0: ধন্যবাদ
1: আপনাকে, আবারও ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাণী পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গে একটি আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার প্রণব কান্তি কর।

আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাং মিয়াফারি তাবক সিংহ তিনি হরনি কংবরক পান্ডা তিনি স্রাংসাল চেংরবন খনাবায়ন রেডিও সিরিয়াল অব খাইলাইকার ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই কমথেংজা তিনি কক বথমা থৈ রিডি অবনি বখাক নিশিনৈ নীতিনি খনার জাগানা

이 반다 틀리디 초시마 다보 벨레 구축베르머 까샤나박의 끄발라 버들 버드마니 큰이로 사람자의 등구 피아바 소시나이로 다보버 틀리노 사람의 만약후 문우슈나 대코럭션 문우슈나 틀리디의 못한의 동일라이쿠 제사몽샤데라고 클라이카이 사람들이 앞으로 오퍼레이션 카이케 데이 구분이 코털 오퍼레이션 은카이 단적의 에바 꼭적의 샤악은 틀이 벨라이 탄케 헐캄카이 ক্যান্সার বেমার এবা থ্যালাসেমিয়া বেমারক মানজা খাই হায়া কেবা সাগ বেলায় খেয়ে থই কিসা আংখায় বন মোথাঙায় হাঙ্কাই থই রিউন মোথাঙানি নাঙ্গু এটিন বেসিনে সিমে সিক্সটি ফাইভ বেসিনে বিশিঙ্গ জয় বরুণ হিলিংমা অল্যা হিমানীন ফর্টি ফাইভ কেজি উমানি নাঙায় হাইকেসে আ বড়ক বুমি থই রিউ মানাই ফিয়াবা আ বড়ক সাক কাহাম উমা নাঙায় যেফ্রপান থইমানে সেকা কাহামকাই আমজগৈ থইমা নাঙাই থইমাবাই থই কিসা আঙে থাঙ্গা যেফ্রপান স্লারংনি সাগর কেজি থেকে সেভেন্টি সিক্স এম এল তাই বরুণী সাগর কেজি থেকে সিক্সটি সিক্স এম এল থই তঙ্গ অবনে বিষঙ্গ সালবুনি সামতাং থাঙে চিনি থই নাঙ্গ হিলিমানি কেজি থেকে দেবাবে ফিফটি এম এল বনরগী মাইখাই নুকজাগু স্লারংনি খাই কেজিও টুয়েন্টি সিক্স এম এল তাই বরিরংনি খাই কেজিও সিক্সটিন এম এল সাগর থই গবাং তুমানি থই রিফ্রু বাবাবি থই কাইজাগো থ্রি হান্ড্রেড ফিফটি এম এল অবন বাদ বঙ্গ খাতেবি তুমি যাবো হানি বাগুন হাস্তেও তাবো তাল থামনি উল উল ন থই রিমানি পান্ডা সংসার জাগে তুমু থই রিমাই রংনি থই ন ব্লাড বঙ্গ বাবাবি থার্টি ফাইভ ডেজ জোড়াতে তনি উই মানো চিনি বরংনি থই গবাংমা গ্রুপ দঙ্গু আবরক ওখা এ বি এ বি তাই ও গ্রুপ অবনি বিসঙ্গ নেগেটিভ পজিটিভ দঙ্গু ফিয়াবা নেগেটিভ গ্রুপনি থই আশুক বাংথাইয়া হাইনি বাগৈন মন নাংফুরকাই মানথগিয়া অঙ্গু থই রিমানি বেলাখিন কাহাম অববাই নিনি থই তমা গ্রুপ সাউই মানাইতে মাগনান বসাকব আমজগাকতৈ উঙ্গি থাংনাই থই মানানি সেকাং আমজগফুরো থইয় মেলেরিয়া হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিলিপসি বেমারক তদেত নাইজাগু থই রিমানি উল থই রিনাইন সার্টিফিকেটে আইডেন্টি কার্ড রিজাগৈ তঙ্গু অবন কারিব সেবুক খাইনে রক্ষাই থই রিমানি সালসানি বাকে সুতিব রিজাগৈ তঙ্গু কক খাই নং খরকসান থই রিমাবাই তাই খরকসানি লংমা মাথাংজাগৈ থাঙ্গু কক খাই আবসে কতর ত্রিপুরাও তাবু থই রিথানি হা কতরনি বিশিঙ্গ যতনি সুকাঙ্গ তঙ্গু ফিয়াবা তাবু বচিনি ত্রিপুরাও থই রিথানি বুড়ি রক আশুক বাংথায়াকু আবন কারিব কামি আমজাই রগব আশুক বাংথায়াকু অবহাই কথা সামুন উকলগ তনি উই চুকিয়া বুসকাঙ্গ ফাইনানি খাইদি নং আং জরাতৈ থই রেখাই থইনি বিয়াত অঙ্গলাক তাই থইনি বাকে বরক রকব থিগলাক

0: nungoroda angle biang thangka hne chor chor nai dogi tongta
1: chini gudal bupang hada hamsi ba abone kisa slai risen hnei gotar sei tongmani ta
0: me asake kirija gai yak mangrom sai tongnai da gudal bupang sei tongkha bahasa gotamung lena blasa
1: onkhai mo haike gudal bupung sei tongman haida
0: abono ta nai nai man nang ba ani sai phanom bkhara gya bla ang bono na suke kirijagan hne sai manya bla sa
1: ang kirima khai bongni a suchi no su kiri wo a gi phano ang jesa jena ang bo suchi rijang na rokhai musung thaya no tabuk rijagi pai male kuta muya bla biko
0: ang khai botui rong no khai kisi sa phano kiriya ang bkhaw kisi sa tuma bo hai mani khai thaire bai pai da sago phan kre rok no hne wan sung ma se asuk muta buko obahero kurta mungle abla
1: abuni baganyo logio bitiro bor horu tase manika ham paichana ni bagai rang ro bor horu hunkai ba ta tamuna tongsi sarotai
0: nong ni yang am chani bor rokhai buni se kisa sima bo bara nong baina tini phungo gatiwa anu se saji yang tong bayu miya thiri mani bagai abuni bisingo dato khani bihik basi phonok tai bo khoglai kha
1: दातो खबो मिया लामाव मालाय फ्रु साजागे नङि तंगता आबर गंखा मनाग्नि बिसिं मनाग्नि बर कुवानि यंगला र ताबुनि जरन रगै तंगनानि नाया गजा आबर बाय ताम कक सानानि तंग तापुंदि खनावि हाइना सिरिं सिरिंके तंगदि
0: पुङिया बुजिया बर रक बाय ताम कक साना तंग चिनि यांग कामिनि बर रकले खरसा फानो महाय बुजिया करि गजा খরকসা খরক নেখাই ওয়াইনি রকলে খাতা থৈরে মানি
1: ককখাই চিনি কামি রগলে থৈনি বাগৈ বিনমান নাংয়া খুব লাসলা হাইনি বাগৈ ন থৈ নই দিনানি বাগৈ সামু নাং জায়গা গজাতা
0: ই কোনা হাদি বমলাই ফাই তঙ্গ
1: বমলাই খাই বিনি সামু ন তুই সইন তঙ্গ বংই ন মিয়া আশক কঠিন নাম চাইনি বরগ ন সাউই বুজুগই কারই মান বাইছি উতা ন
0: মিনিস্টার বো মিয়া সাজার লাংখানে নাইসিং নাইমানি ওয়ারা ওয়ারা নংগি তংখাবলা
2: তামুসা বাছৈ সাবনে ওয়ারা ওয়ারা উংমানি কগ্রক সালাই তংসা
0: মিয়া সাখা মন্ত্রিনি কগ্নন সালাই তংগো নিন দাদা বাই
2: অ বাছৈ দা সম্প্রম খানাদি হঞ্জাক তেঙ্গো মিয়ানি থৈরমানি পান্ডান মিনিস্টার বেলাই খন সাজাক লাংখা ডক্টর রকব আমচানি বড় রকন বেলাই খেন বলাই লংবাই খে
0: খনাগ্রা দে বমলাই নিনি দা খাই থৈ রে না সগাং কি জাক সুকাপু
1: আং আ গিফানম সুচিরি জানা হনখাই বেলাই ন কি রু ও হাই নি বাগি

0: কই সম্প্রমনে বিহি ননবা আং বসা পুরো গাতেও মালাই থরি মাইন তৈ কগিয়া কক সাবই খিবি জাখা বনিবা গই কইলামকু নংবা ন নাকরে রিসিদি দ
1: বাসই বুতৈ রকনা আং খারক তৈ মা গরে তাই বন তৈ নন নাকানাবো গরে আনি ফাসিংলে সরাই সরাই নং বাসে কতামুয়া
2: সম্প্রম ননবা আং থরি মান তৈ কিসা পদরে পট কক্রক সামরক তঙ্গ সম্প্রম নব খারক তাতৈসি দৌ
3: তৈয়া দাতকা আংখাই মুতুসে কৃখিয়া নামরক সাকা থৈরি না নিগ আবনবাই সাবাই কেব বুঝি মানিয়া বুতৈর হাই খেন তুরুক তুরুক বুঝিলাইনাই তাই থৈবরি না নিনাই আবুবাই কবংমা বরকনি থিনাঙ চুবামুং অংনাই আবুসে অংনানি নামনাচিনি বসকাংনি সামুং
4: বা হামবাই দা সম্প্রম নন বেলাই খেন হামবাই হা ও দাতকা বাস ই ক নার্স রিঙি দফাইকা সঙ্গ বিং থাঙি বরক সানো নাই মালাইকা থ হিমদি হিমবাইদি দা সম্প্রম তাই বাসই ব হিমবাইদি থ মাইলা লাইগ্রানা আনি উংলক উংলক ফাইলাইদি
0: মতাই রায় মানছে নাই দখন হিমবাইদি কইনি বিহি নাই ফাইদি
1: হিমদি বাসই আসুক থা নাঙে নুগেদা
2: আবটা মুসাং মুসাং আসাই দুসা গলিজাগি দংখাসি দু ফাইদি সম্প্রম
3: কামন নাসে বসাক জাগ রিজাক দংখ আকো বসায় দা ভ
2: কক হাইতো হাইনকলাই থ হিন্দি হিন্দি হিন্দি
5: আশুক জরা খানাবাই কে রেডিও সিরিয়াল তিনি ককবথমা থই রিদি চংসাকা ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি তাবো খানাবাইনে জাদুনি রেচাবমং খরংরবানে কমলাপতি দেববর্মা

ਜਿਸ ਕਥਨੇ ਨਨਾ ਮਸਾਲੇ

আশ্চর্য রাখনা বাকিয়া যাদুনী রেচাভুং খরমরেখা কমলাপতি দেববর্মা আকাশবাণী আগরতলা অবুন্নগিনী পাখিয়া তিনি হরনি কবরক পান্ডা যতনন হরকাহাম।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি বিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কমনওয়েলথ গেমসে ভারত 12টি পদক জিতেছে, আজ আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি বিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনটিকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: What the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: Jharkhand সহ একাধিক রাজ্যে বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনন মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক

প্রত্যাবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার পর চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটে 2,559 কিলোমিটার রুটে উন্নতমানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, থাঙ্কা, নায়িকা, কেরালা মুরাল, বাসুহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশবান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশবান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্র গিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ ও পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রায়সকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও সবিতা দেববর্মা তিনি নিয়ে ককটুমা ভূভাগ রক্ষা লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার

0: আকাশবাণী আগরতলা কোকটুমা পরিও সবিতা দেববর্মা তিনি নিয়ে কোকটুমা ভূভাগ রক্ষা লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নেশাই নিচিন্দক পাঁচ সংখ্যা মন্ত্রী বকরম নরেন্দ্র মোদী বুসকান তালনি নেই শালমারি ও নেশা মুক্ত যুবাফর বিকশিত ভারত সংকল্প সামং বোতাং চেঙ্গিরওয়ানা হাকতর রৈবাকসা হাস্তিনি জুদা জুদা থায় ব বরমনি বিশিংত গুরু পূর্ণিমা তের পালাই যাখা বসংবরী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর হাতকার শাখা মন্ত্রী বকরম নরেন্দ্র মোদী নিত ঈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনী বিশিং উমর কাশোগিয়া কাইমা ইয়াকাকজাক ভারত নাম তিসানা ও সাকথারি সামুং তাঙ্গি দঙ্গ তাবুকক তোমার শুক্রবই লোকসভা তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নৈশাই নিচিদক পাঁচ সংখ্যা তাই রাজ্যসভাও পাঁচ সংখ্যা প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার্স নামফির মুং বিল বিলসং মুং কাংবলাই কেশে কেরেং মাকাশনা ও ক্রাক মাজরানি রায়দা তনিজাখা আবনু বিশিঙ্গ তঙ্গ বিসিসি আলংনক চপনানি খকচি রেজাক রাং জরিমানা তাই মাজরা গ্রাং হই সাকলাইজাকি থাই রাংরি নাহরনা রায়দা তনিজাখা আবনো কারিব বেবাক হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইও আলাইডা ফাস্ট ট্রেক দরবার খানা তাল নাইনে বিশিং চেরি নাইমা পাইরেনা তাই চার্সিট রেমানি তাল থামনি বিশিং খাট্টা পাইরেনানি শেপ নাহার জাখা অবিল রাজ্যসভাও পেশ খাইনানি ককতঙ্গ ককলাম সালাইমানি কক ফিল কেন্দ্রীয় মন্ত্রী ইয়াকসু ডক্টর জিতেন্দ্র সিং শাখা শ্রেমনাই শিকলা দফানি হামক্রায় দাইটি দরবার পাইরেনানি তাই সঙ্গম ব্লাই কেশে কেরেং কাশোনাও অ কেরং নতাইব ক্রাক খাইনাও অ সং ফিরমু মন্ত্রী বকরম নরেন্দ্র মোদী বেসকাং তালে নৈশালমারি নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামং বোতাং চেঙ্গিরওয়ানা ফেকমুং কেবেঙ্গে হাতি বাররা অহাকতর গ্রাঙ্গে মানজুকমুং সামং বোতাং তৈদুলানি মাই ভারত প্লেটফর্ম শিকলা তাই থং নাই খুং শাখা মাই ভারত এনএসএস যুব ক্লাব রুংনক রুংনকতর রুংনক ইয়ং তাই কাইসারা নৈজি বাণী গবাং মঠা আর মানজাগান বসকাং হাতি বাররা ককটি সাল বুরুম বুরুম হাকতর গ্রাঙ্গে আবনরগী দাল বিদাল বাবায় হজাকমুং সামুং বুথাং সংসা জাগান বসং বরী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার শাখা মন্ত্রী বকরম নরেন্দ্র মোদী নিত ঈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনি বিশিং উমর কাশোকিয়া কাইমা ইয়াচাকজাক ভারত ইয়াকাকজাক ভারত নাম তিসানাও সাকথারি সামুং তাঙ্গি দঙ্গ তাকলাই বিশিনি বিশিং রাওয়াচি উমর কাশোকিয়া কাইমা মথাকনা নাহারমুং নাহারজাখা তিনি উদয়পুরনি রাজস্বী কলাক্ষেত্র উমর কাশোকিয়া কাইমা কাশমুং তাই যশুদা এ আই বাই ন তুই হজাকুং সামুং বুতাঙ্গ কক নারক মা ও কক ন শাখা বর্ষাকা উমর কাশো গিয়া কাইমা মথাক না ও যতনি কাহাম লাম অংখা বৃতাই চেরাই রকনি বিশিং রং ফুয়ারনান আবনো কারিব হদা ও হজাকমুং বাংরানানি শাখা ও ফানবকসিনখা ব
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে और उस दिशा में काफी अच्छे प्रयास पूरे देश भर में चल रहे हैं। इस साल तो ये भी तय किया गया है कि इसमें से 10% जो चाइल्ड मैरिजेस है वो हम इसी साल में कम करेंगे। आज हमने चाइल्ड मैरिज के बारे में आज यहाँ पे अवेयरनेस प्रोग्राम आयोजित किया था और मुझे बहुत अच्छा लगा।
0: মচাংজাক রাহাতকার শাখা নৈশাই বৈচিসিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত নাম তিসানাও বৃরকন রং গ্রং অংনানি নাংমানি বারজা ইয়াচাগান রং গ্রং অংনা নাংমানি নাংমানি বারজা ইয়াচাগান বর্ষাকা বৃরকন ফান বাংরমানি লাম অংখা তাংসা মুঙ্গ সেব বাংরানানি ব খা খামানি কক শাখা খাকামানি ককসা গুমতি হাঙ্করনি বতাই ব গবাং শিখলারক হাকতরি নাইমথাং বাহিনী ও কৃং না ও খা বাচা ওয়ান তাই হাকতনি বাগে সামুং তাংমা ও নাংমানি বারজা ইয়াচাগান উদয়পুর বন লামসকা হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাথের তাই হাঙ্কর পুলিশ সুপার অর্নিবান দাস মজাংজেক রাহাতকার তেপানীয় ওয়ান স্টপ সেন্টার বেড়াইনায় খেয়াব উদয়পুরনি পি আর টি আই কনফারেন্স হল সংসাজাক সি সার্ভিস পান্ডাও মানজাখা পান্ডাও তংমানি হদা হামক্রাই তাই হদা রং মন্ত্রী টিঙ্কুরাই হাস্তি ব্রি কমিশন চেয়ারপার্সন জগন্নাথ দেববর্মা হাস্তেনি বাংথাই আবসংনি লুকরকনি বেবাক হামক্রাই ক্লাইনাও হাস্তে হাপাং কেন্দ্র হাপাংনি থানি খক থামরা নৈচিসিনি রেজাক রাংনি জুদা জুদা তাংবতাংনি গসিমুং ককচাপ রহরকা হানি শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রজ্ঞা ভবন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন তাংবতাং চেঙ্গিতাই বাংথাই আবসংনি লুকরকনি বিশিং লাকাই বাংমা পান্ডাও অকক্ন শাখা ব মন্ত্রীকরা শাখা হাস্তেনি বাংথাই আবসংনি লুকরকন বাইথাং চুকজা ক্লাইটিসানাও চুবানানি অ লাকাই রুমা তাংবতাং পান্ডা মাঞ্জাখা বাংথাই আবসং হামক্রাই মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ত্রিপুরা সংখ্যালঘু

সভায় নিগমনি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ওয়াকফ বোর্ড নি চেয়ারম্যান মবস্বর আলী, হাস্তে হজ কমিটি নি চেয়ারম্যান শাহ আলম। মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানিক সাহা, তিনি বাংলাদেশ নি মন্ত্রী বকরক, তারেক রহমান নক, থাই দোকরা অমতৈ সকাত রহরকা, আগরতলা আখড়া ইন্টিগ্রেট চেকপোস্টেই তিনি অ অমতৈ রহর যাখা। ত্রিপুরা রঙ্গচার নাইখং বাই নাইকলজাক মাধ্যমিক তাই কুচুকুক মাধ্যমিক নি বর্ষর বাঁচাও আমজুকপুংনি অংখারি খানা শাকলাই জাগানো পর্ষদ নি তাঙ্করা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্ত মানো রেখা বৈশাখা দিবর দামচি নেই অংখারি শাকলাই জাগানো বক রংজাক বেবাক রিংনক নি আদং রকনি বেখা কয়মুংনা রেখা বরকশ্রাই সৃংনাই সৃংনাই জিগ রকনি মার্কশিট তাই সার্টিফিকেট অতালনি থামচিচা শালমারি নাইখং হাবানক নি নাহারনানি বাকে হাকতর গ্রাঙ্গি বরমনি বিশিংতে তিনি গুরু পূর্ণিমাতেই তের পালাই দঙ্গ আবনরগে হাকতর গ্রাঙ্গি লুকুরক বরকনি ফরংনাই ন বরম তাই খুলমুং ইয়াফালায় খরসাতাই ক্লাই ও মতাই বুদ্ধ এলেম খরং অংমানি ইয়াগুলো পুইলা অশালন সারনাথ রত্ন তংথারন তুই আওয়াইমং চেংমানি আবনরগে বুদ্ধ তংথারন চাজাক নাইরক অশালন আলাই দাখে পালাই দঙ্গ ইয়াঙ্গ গুরু পূর্ণিমার্ন রোগী রাষ্ট্র বক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লোকসভা স্পিকার ওম বিরলা তাই কেন্দ্র নির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকত নি লোকরত্ন খাকাহাম ইয়াফার খা আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খানাই দংবায়ু আকাশবাণী নিকক তোমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপ স্টেটিউটার ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডে নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানা গুরু পূর্ণিমার নরগে তিনি হাস্তেনি জুদা জুদা থায় পান্ডা সংসার জাকা খোয়াই টাউন হল যুগালি জাক ফ্রংনাই রক্ন বরমিয়া ফার্মাত পান্ডানো চেঙ্গি রেখা বলমন্ত্রী অনিমেষ দেববর্মা শান্তির বাজার নিয়ে মুকুট অডিট্রিয়াম সংসার জাক গুরু পূর্ণিমাতে ন চেঙ্গি রেখা শালগ্রা হাঙ্কর জেলা পরিষদ নি কাসগো অগ্রা দীপক দত্ত অনকটিয়া হাঙ্কর ফটিগ্রাই হাতিও বিজেপি বাই যুগালি জাক পান্ডা ও মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস বিজেপি মন্ডল নি কাসগো তরুণ কুমার দাস আকর্ষণ আলং মন্ত্রী শান্তনা চাকমা তিনি গুরু পূর্ণিমার নরগে পেচারথল শান্তির বর্ণে ধর্মার রাধিকা বুদ্ধ বিহার বান্তে রত্ন খুলুমু ইয়াফারখা অনকটি হাঙ্করণে অক্রা মন্ত্রী অঙ্গী তিনি চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী কৈলাসর সার্কিট হাউস সংসাজাক ককলাম সালাইমা পান্ডাও তৈদুলখা ককলাম সালাইমাও অনকটি হাঙ্করণে হাফাংনি সামুং বেতাংতাই সামুং রং তৈ ককলাম অংখা আরও মাঞ্জাখা অনকটি জেলা পরিষদনি কাসকো অক্রা অমলেন্দু দাস এডিশনে আদং রতীশ তিরপ্রাতাই মঞ্জুরানী সরকার মুখ্যমন্ত্রী সমপেশনে ফিল্স নিচিসা সামঙ্গতাং তিনি সংসার জাখা হাস্তেনি জুদা জুদা দীখিল ফাই শক ফাই যাক লুকরক বাই মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ককলাম সালাকিয়া বর্ষাকা সাক নাইজাক মানি বাগে হাস্তে ফাতর থাংমা রায়দানি অঙ্করে ফাইনা নাংথায় তাবুকনি হাপাং হাস্তেনি লুকরকন কাহামতাই কেতাল শাক হামনি শেব রেনাও শাকথারি সামুতাঙ্গি দঙ্গ বতাই বর্ষাকা তাবুক কেবাংমা কেতাল শেব বাই শাক হামনি কাহাম শেব চল অংখা হাস্তেও তাই কেবাংমা লুকরক হামক্রাই মানে আবনি বাকে হাস্তে নে সা খাম সেপ ন পৈতো চাউ সা খাম সেপ নাহারমা লগি লগি হাপাং নুবানা নিব কবকমু নারেখা মন্ত্রী অগ্রা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণে উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মঙ্গ তিনি থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল ব্রেই নৈ গোল নি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেচেনখা বুসকাং দামনি চিবরিও হাস্তেনি সিপাহী জেলাতে সারগলা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতেওয়াই মানুহনি হজাক মংরেখা নবার দিবার নাইকুং খানা সালনি টুংমারি সাকাও থামসিবা ডিগ্রি তাই খামাও নৈজি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গানা কক্তমা পাইনানি সেখান কক্তমা বুবাক রক্তের বাইশে সাফিরো লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল নৈশাই নিজিদক পাঁচ সংখ্যা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বেসকাং তালি নেই সালমারি ও নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামগ্রতাং চেঙ্গিরওয়ানা হাকতর বিবাকসা হাস্তে নি জুদা জুদা থায় বরম নিবিশিংতে গুরু পূর্ণিমা তের পালাই জাখা বসং বুড়ি কমিশনের চেয়ারপার্সন বিজয় কিশোর হাটকার শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈদুর মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনী বিশিং উমর কাশক ইয়াকাইমা উল্লেখ কক্তমা ওয়াই এঙ্গনা খানা ফুংনি দামসনি সতীব বিজি।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার বলেছেন, কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে 322 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচো পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরের মধ্যে 10% বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ মোকাবিলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। তাছাড়া বাল্যবিবাহ রোধ করতে সামাজিক সচেতনতা আরও বাড়ানোর উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে আর উস দিশা মে কাফি অচ্ছে প্রয়াস পুরে দেশভর মে চল রহে হ্যায়। ইস সাল তো ইয়ে ভি তাই কিয়া গয়া হ্যায় কি ইসমে সে 10% জো চাইল্ড ম্যারেজেস হ্যায় ও হাম ইসি সাল মে কম করেঙ্গে। আজ হামনে চাইল্ড ম্যারেজ কে বারে মে আজ ইয়াহা পে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত কিয়া থা আর মুঝে বহুত আচ্ছা লাগা।
0: শ্রীমতী রাহাতকার বলেন, 2047 সালের মধ্যে সমৃদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে নারী শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম হল তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। বর্তমানে সশস্ত্র বাহিনী পুলিশে মেয়েদের জন্য বহু সুযোগ তৈরি হয়েছে। তিনি আশা করেন, গোমতী জেলা থেকে আরও বেশি সংখ্যক তরুণী দেশের নিরাপত্তা বাহিনীতে যোগদানে উৎসাহিত হবেন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ গোমতী জেলা সফরকালে তিনি নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরে তাঁকে স্বাগত জানান জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস। শ্রীমতী রাহাতকার টেপানিয়ায় সখী ওয়ানস্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি নারী সহায়তা এবং সুরক্ষা সংক্রান্ত পরিষেবার কার্যক্রম খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি উদয়পুরের পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত শ্রী সার্ভেস অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্পের অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। শিক্ষা, ব্যবসা ইত্যাদি খাতে ঋণ দিচ্ছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। মেডিকেল শিক্ষায় 10 লক্ষ পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। মুখ্যমন্ত্রী সমী পিশুর 71তম কর্মসূচির মাধ্যমে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলছে। তিনি বলেন, বর্তমানে বহু আধুনিক চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্য পরিষেবা রাজ্যেই চালু রয়েছে এবং বহু মানুষ উপকৃত হচ্ছেন। চিকিৎসা পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মান আগের তুলনায় উল্লেখ

উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে 600টি সুস্বাদু আনারস পাঠিয়েছেন। আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আজ এই আনারসগুলি পাঠানো হয়। অনুকুটি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে অনুকুটি জেলায় সরকারি কর্মসূচির রূপায়ণ এবং অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, এডিসির সদস্য রতীশ ত্রিপুরা এবং মঞ্জুরানী সরকার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় পাশ হল প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশের সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। এরপর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ লোকসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উৎসব, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই উপলক্ষে দেশজুড়ে মানুষ তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। উল্লেখ্য, ভগবান বুদ্ধ জ্ঞান লাভের পর এই দিনেই সারনাথে তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন। সেই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। এদিকে গুরু পূর্ণিমা উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত গুরু সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুকুটি জেলার ফটিকরাই বাজারে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুরু সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। কারামন্ত্রী শান্তনা চাকমা আজ গুরু পূর্ণিমা উপলক্ষে পেচারথলের শান্তিপুর স্থিত ধর্মরাজিকা বৌদ্ধ বিহারে ধর্মগুরু ভান্তেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচো পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য আজ এই খবর জানান। তিনি জানান, দুপুর 12টায় ফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামী 31 জুলাই পর্ষদ অফিস থেকে সংগ্রহ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-2 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার বলেছেন, কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্য বিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে 322 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026। ত্রিপুরা

গণশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচা পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: এতক্ষণ শুনছিলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদীয় পর্যালোচনা রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী, এ রিভিউ অফ টুডেজ পার্লামেন্ট প্রসিডিংস রেড বাই রেশমা তিওয়ারি। ফার্স্ট ফ্রম দ্য লোকসভা, দ্য রাইটার ইজ অচিন্তা বোরা অফ পিটিআই। Loksabha today approved a bill to amend the anti-paper leak law with stricter punishment of up to 10 years jail and a 50 lakh rupees fine amid sloganeering by opposition parties. The Public Examination Prevention of Unfair Means Amendment Bill 2026 with strict

গানখানি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরের গানখানি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিলও আজ পাশ হয়েছে রাজ্যসভায়। আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরো কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার

0: प्रतिफलन।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে, অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল, কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: আই ওয়াজ ভেরি এক্সাইটেড রিঅ্যাশোরড বাই হোয়াট দ্য ফিউচার অফ দিস কান্ট্রি ডিড অন আওয়ার স্ট্রিটস। দিস ওয়াজ নট অ্যাঙ্গার, দিস ওয়াজ নট ভায়োলেন্স, দিস ওয়াজ নট হেট্রেড, দিস ওয়াজ ডিপ এক্সপ্রেশন অফ দ্য ফিউচার জেনারেশন অফ দিস কান্ট্রি, অ্যান্ড আই ফিল দ্যাট অল পলিটিক্যাল পার্টিজ মাস্ট রেসপেক্ট দিস এক্সপ্রেশন।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাইত সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক, কোন মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
3: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ এন ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য আনফেয়ার মিন্স, হি কুড নট স্পিক এ ওয়ার্ড about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং 2টিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা।

0: জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। ১৯৩৫ সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দেমাতরম স্তোত্রকে দুটি অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন, কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন, ২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলি বর্ষণে ৪০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার ভোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত ২৭ জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়, সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পন্থা পদ্ধতি নিয়ে তার আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগো চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও ৩টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতি চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিওয়াচ। আজ মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতি চৌধুরী। অন্যদিকে মহিলাদের ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইল টিন ফায়ার্সকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ চারে জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রূপজিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। পরীক্ষার দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ারনেস সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা। এখন কাজের খবর। ত্রিপুরা হাইকোর্ট ই কোর্ট সার্ভিসের অধীনে ৪টি শূন্য পদে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ ৪টি। আবেদনের শেষ তারিখ ২৬শে আগস্ট ২০২৬। শিক্ষাগত যোগ্যতা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা বিসিএ কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা আইটিআই ডিওইএসিসি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিংয়ে এক বছরের ডিপ্লোমা সহ যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি। হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সম্পর্কিত কাজে কোনো সরকারি বিভাগ বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অন্তত

তো এক বছরের পূর্ণ সময়ের কাজের অভিজ্ঞতা। বয়সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি কর্মী এবং তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 45 বছর। প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 45 বছর, 26/8/2026 তারিখ অনুযায়ী। আবেদন করার জন্য এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত জানতে হাইকোর্ট অফ ত্রিপুরা বা তাদের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল হাইকোর্ট অফ ত্রিপুরা অনলাইন রিক্রুটমেন্ট দেখে নেওয়া যেতে পারে। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্য পদ 14টি। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট এবং কম্পিউটারে প্রতি মিনিটে 40 শব্দ টাইপিং গতি। বয়স 10 আগস্ট 2026 অনুযায়ী সাধারণ প্রার্থীর জন্য 18 থেকে 40 বছর এবং এসসি অথবা এসটি প্রার্থীদের জন্য সর্বোচ্চ 45 বছর। বেতন পে ম্যাট্রিক্স লেভেল 7-এ প্রাথমিক বেতন 21,400 প্রতি মাস। আবেদনের শেষ তারিখ 10 আগস্ট 2026। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান শিল্পী মনোময় ভট্টাচার্য। ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 যুবাদের নিয়ে অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। নজরুল গীতি শুনবেন সকাল 9:30। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখে রাং। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন পদ্মাপুরাণ, বিষয় লক্ষ্মীন্দর ও বিপুলার বিবাহ প্রসঙ্গ, পরিবেশনায় সবিতা দাস এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী গোপা বর্মন। দুপুর 1:50 শুনবেন আধুনিক গান শিল্পী সৈকত মিত্র। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।

লোকগীতি শুনবেন বিকেল 5:45, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর সমাজবিদ্যা থেকে জল নিকাশি ব্যবস্থা এ বিষয়ে পাঠ দেবেন গাজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন আয়ুর্বেদ ও পঞ্চকর্মা। এ প্রসঙ্গ নিয়ে ডাক্তার রতন ভৌমিকের সাক্ষাৎকার, পরে লোকগীতি শুনবেন। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:15 শুনবেন সংসদীয় পর্যালোচনা। রাত 8:30 শুনবেন ভক্তিমূলক গান পারভিন সুলতানার কণ্ঠে। রাত 9:00 আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 65%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।